0: জেল আমান দে সুমুক না দিদা গম লো হি ইচ্ছা আমি মাহন খাক জেল ইন হুচা মিতে হ্যাপি না জিয়া কাক আমি হং বংকং গজওয়াক লেলে হন লাক সাক হন থেই খালে আইসে এন হুচা হন আলে সাক উনচিন লো আসামা উম নেই লো কাহিয়া তু চিয়াং ইন চু বাজার আলোম তে হং বাবেল দি কানে তা হাই হুন লাই হং আচু কানাওয়াং পোয়া কিনা কানুয়া সেম পোয়া কাকুত লং খাতা বেগ খাই আমা বেগ খাই হুচা ইন জুয়াক মাই কাহি আকসা কাকসা হি হাই হুন লাই হং হিলেলে তু চিয়াং ইন কাই তো কি চিয়াং ইন হাত কাকি সামা আমা বাথিয়ানি নুন পিয়া হনে পি তু দি মি তাম পি হুন পিয়া কাচিমাই দি লোমলে ওয়াল হি কেলে নুলে পাউনি তু দি তামা আনতং বংলে লিং এই খোল হুন পিয়াক সাং এন হং মে কাহি মাই ওয়াই চা সিলে তেন বংলে কলাইম ল আপা দাম লাই সাং আলে সুমলে পাই আহি কেলে নেকলে তাক সিলে তেন বংকি চিংজো পথে আন থুপি না কামু সেম সেম আহি মাই মি থাইন কোয়া খা হাকসা হাকসা লোটেল আহি লাই লাই আলে পথে আনিন হাইতে পাল দেয়া হন দেয়া আমা থুপি না মু সেম দেয়া হন পি আহি চিখং কাপো কা মে থাইতে তাগাতে পা আহি দান উংকিলাং সেম সেম কাহিন খোয়া
1: খাসিয়াত নি বাং তাম হই হই দিমা
0: কাউলিয়ানম ল আখা হোমিন থাঙা তেং কাহি ওয়া দরকাতে না আনতং খোংং পিয়াও মা উচি হং হিদা হংম ল তাকা খা জায়ন বিঙা সাং খা তালুয়া দি হংমিন কোলে পেম তো মাই ওই কা পেম তো আচু খাসিয়া মিতুই হং পোন মা এলে পথিয়ানুন পিদা না নহি দে এই দে তেল নালে নহি লও ইনে ইলে লামিন লেন চিন্ন লওই চাঙা ইন বারা খং আতম জো সে কিনাই মাই ইনু তে তো কি কাম লাফেং ওয়েঙ্গা কি বকি তেং মাই মা ইন হুচা কং তেং ও জায়ন বেঙ্গা কং তেং ও খাওয়াই আলে দরকা তে খং শ্যাম আন্তং কুম খাত কম সুং আখানি ইবে হন পেমানুয়াই হি পানপি না মন অল লাহ নল মো থে তো চিয়াং তানালে অনল মো দান হং মাই যা হুম খাত কং তিং জো নুং আখা ইন হই লো বা জুক চিয়াং আলে সিয়াক তান তান হং আ বা তুই হং লো আহি চিয়াং আ ইন নেই তেন ফেল দি চিউ ইন দং জং লেং লা লো আলে লো জো লো দিং আ আয়া ইন্দাংলিন নাতাতে হাইয়া সালভেশন বয়স মাকই দি চে হন গিয়ে না ই হাইলে হাকসা কসালো তেলা কাতাতে কে কেন যে চমাও চু পয়সা লো কি পাক জো হিলেলে নাও পাঙা কেম দিওম লো তিওম না কে কেম দিওম গালি না চে কঙ্গল তি নাল কে না দি ক ক ক ইউ কে হং চি না চিলে মন লে ngai to beng beng obung nang huai chile chile pasal ngen hiun chin hak sa de hi na nga dia siat na le tam lo te la hi chia nga ama wa dia hoi zo di nang le hon don jang zo di wa hi hon chi au chi chia nga ken le decision la kha sa ka sa kar khat kar ni bang chu i mu lo phia la hin kwa ka sa ti ngai to na ka ta te to afria min hun chom sak de চম সাক হিলে কুমলি কুম পাই নাম হি ইন রেহেব খাই নোম তালে আসা আসিম কসেন দি কেন হাই কই আলাদি চি কন গাই তো আলে হা হুচা কই জো পান হুচি লো হইলে চু হাকসা হি মি খেন খাথিন চু কই জো কই কই কই চেচেট জো মায়ু হি হাকসা কই হিয়াত চো হাকসা আমাও লোক নাই লো হই চাঙা নাম সালেলো হিলে তু হং আচু নাম সালতা কাহি আমাও আখাক দি হুন চাকা বাখা আপি দি হুন চাকা বাপিয়া হিলে কাবাবি কাবাবি নি কুয়া হং আচু আকা চিয়াঙাচু হাকসা খা আনিও তে গেল তোম কাহিয়া আনিও

0: আকাশবাণী চুড়াচাঁদপুর এফ এম মেগাহার জালে পাখাত পয়েন্ট পালিয়া আইন থকা হুমেনসু মার ফার্ম এন্ড হোম প্রোগ্রাম আনে বৈজানই হুনাহিন টেইলরিং ফর ইনকাম জেনারেশন তিলে সেলফ ডিপেন্ডেন্ট তি থুপুই মঙা বার্তে সিনতে থুশেল গাই থাঙাইতা মারভেং এইচ ওয়াই এ ব্রাঞ্চ হাইন পিলে পোহলা গাই নুম তাক তাক আনসাক হাই গাই থাবো কেটে
1: আরে তোকলাম